ভকতির ঠাকুর হেই করি তুমি বসিছ বড় দেউলে, ভকতির ঠাকুর হেই করি তুমি বসিছ বড় দেউলে, ঘেনা করুছ ভকতর গুহারি

0: এতকি কে চাষি ভাই মানে ধ্যান দেইকিরি মানে সার দেইকিরি তারপরে গদরালা ধানকে মাটি উপরে পকাবারটা কেদনে কেতে বড়িয়া। যদি এনপিকে দশ ছবিশ ছবিশ এনপিকে দশ ছবিশ ছবিশ দৌছন সে জায়গায় পচাশ কেজি তো গুটে একরে যেটা কি গুটে হিসাবে আসিতিছি। এতকি সার মানকে যদি চাষি ভাই মানে ধ্যান দেইকিরি মানে সার বুনি দেবে আর তারপরে যাইকি ধান বুনা করবে বলে ধান গজা গুঠে মার নাই হুয়ে বড়িয়া হিসাবে সব ভল হিসাবে গজা হয়েকি গজকে বি খত সার মিলিছে।
1: শুনুলে চাষর হাল আকাশবাণী বলাঙ্গীর বর্তমান প্রচার করুছু গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস।

প্রচার করল ওড়িয়া কথাচিত্রর গীত আকাশবাণী বলাঙ্গীর। সময় সকাল 9টা হওয়া যাচ্ছে। আসন্ত শুণবা বিবিধ ভারতী কার্যক্রম।

পরবর্তী কথাচিত্র কুলি গাইছন্তি সবির কুমার এবং কলকা ইয়াকনিক। আনন্দ বক্সিংক গীত রচনা, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারালাল।

কথাচিত্র ইয়াদোঁ কি বারাত গাইছন্তি আশা ভোঁসলে, কিশোর কুমার এবং আর ডি বর্মন। গীত রচনা মজরু সুলতানপুরী, সঙ্গীত আর ডি বর্মন।

শ্রোতা বন্ধু, শুণন্ত এক সূচনা। প্রতিবর্ষ বর্ষা ঋতুরে বিভিন্ন নদীগুলিকর জলস্তর বৃদ্ধি পাই বন্যা পরিস্থিতির সম্ভাবনা থাকে। জনসাধারণ নদী কিংবা জলভণ্ডার মধ্যকু যা সময় কতক সতর্কতা অবলম্বন করা আবশ্যক। গভীর জল ও প্রখর স্রোত ঠার দূরেই রুহন্তু। স্কুল কলেজ যাওয়া পিলা মানক প্রতি অভিভাবক মানে বিশেষ নজর রাখন্তু। বন্যা সময়ের বুড়ি যা স্থানর যথাশীঘ্র আবশ্যকীয় জিনিসপত্র ধরি উচ্চ স্থানক চালি যাতু। টেলিভিজন, রেডিও, বিভিন্ন খবর কাগজ ও ডাকবাজি যন্ত্র মাধ্যমে দিয়া যাওয়া বন্যা সম্পর্কিত সূচনা জানন্তু এবং আবশ্যকীয় সতর্কতা অবলম্বন করন্তু। বুড়ি যাওয়া নদীবন্ধ উপরে যাতায়াত করন্তু নাহিঁ। পহরা জানিলে মধ্য সুয় থিবা পানিরে প্রবেশ করন্তু নাহিঁ। চপলমতি কিশোর কিশোরী মানঙ্কু দুঃসাহসিক ভাবে বন্যা দেখিবাকু বা মাছ ধরিবাকু ছাড়ন্তু নাহিঁ। লাইসেন্স নথিবা নৌকারে যাতায়াত করন্তু নাহিঁ তথা ধার্য ক্ষমতা ঠারু অধিক সংখ্যক যাত্রী যাতায়াত করন্তু নাহিঁ।

শ্রোতাবন্ধু কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী ବଲାଙ୍ଗୀର କେନ୍ଦ୍ରର। ସମୟ ଦିନ 12:30 ହେବାକୁ ଯାଉଛି। ଅଳ୍ପକ୍ଷଣ ମଧ୍ୟରେ ଶୁଣିପାରିବେ ବିବିଧ ଭାରତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপন সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম কু। কার্যক্রমের উপস্থাপনার মু শুল্ভা
1: আও মু মুক্তিময়ী।
0: ভারতীয় সবুজ বিপ্লবর জনক, অর্থনৈতিক পরিবেশ বিজ্ঞানর জনক, ভারতরত্ন উপাধি প্রাপ্ত তথা সংসদর পূর্বতন সদস্য ডক্টর মানকুম্ভু সাম্বশিবন স্বামীনাথঙ্ক জন্ম 7 অগস্ট জাতীয় গর্বর এক মুহূর্ত এবং ভারতর সবুঠারু প্রভাবশালী আনুবংশিক বিজ্ঞানীঙ্ক কালজয়ী ঐতিহ্যর উৎসব। ডক্টর এম এস স্বামীনাথন ভারতকু দুর্ভিক্ষর তট দেশরু উঠাইথিলে এবং নিশ্চিত করিথিলে যে তাঙ্ক জাতি খাদ্যশস্য উৎপাদনরে আত্মনির্ভরতা হাসল করিব। সমান সময়রে চিরন্তন খাদ্য সুরক্ষা পাইঁ মূলদুয়া স্থাপন করেছি। আজির যুবপিঢ়ি প্রফেসর স্বামীনাথঙ্ক আদর্শ, দৃষ্টিকোণ এবং ঐতিহ্যরু প্রভূত লাভবান হয়ে কেবল স্মৃতির দিন নুহে বরং বিজ্ঞান, কৃষি, স্বচ্ছতা এবং সামাজিক সমানতা প্রতি তাঙ্কর অটল প্রতিবদ্ধতাকু বেশ কিছু শিখিবার এক সুযোগ লাভ করিবে। ডক্টর স্বামীনাথঙ্ক জন্ম 7 অগস্ট 1925 তামিলনাড়ুর ছোট মন্দির শহর কুমকোণমে হয়েছিল। 1947 বঙ্গলা দুর্ভিক্ষর বিনাশকারী পরিণামর সাক্ষী ভাবরে বড়িবা পরে যেউথিরে কি 30 লক্ষ ভারতীয়ঙ্ক মৃত্যু ঘটিছিল, যুবক স্বামীনাথন বিজ্ঞান বলরে অনাহার দূর করিবাকু দৃঢ় নিষ্পত্তি গ্রহণ করিথিলে। এই লক্ষ্যকু মনরে রখি সে প্রাণী বিজ্ঞানরু কৃষি বিজ্ঞান আড়কু নিজের শিক্ষাকু পরিবর্তন কলে এবং আম দেশ পাইঁ সমানতা এবং খাদ্য সুরক্ষা পাইঁ তাঙ্ক জীবনকু উৎসর্গ করিথিলে।

0: দাদা জোহার হো,
1: জোহার বাবু, জোহার জোহার, যা হো আইলো জলদি। মুই তো তোমাকে টাকি টাকি ওলা যা হেজমি কা বলি ভাবিতেলি ন আজি।
0: দাদা রিসমি হেউতল ভাইল হো?
1: নাই বাবু, রিসমি আর হেবি কা?
0: হ্যাঁ হ্যাঁ,
1: দেখো কান হেসি কি বৈঠকি কা আসি কি একলা বইথিলে মনটা মারিগিরি মুহুটা মুরকুটি গিরি বইথিবো।
0: হয় দাদা,
1: টুন চালেনি।
0: হয়
1: দুইপদ কথা আমি কার সঙ্গে বইলে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তোমে আইলো যেনটা টুণ চাল্লা হেনতা আর হেই পারবা গে, হেতির লাগি তোমে কেতবেলে আইব বলি বাট দেখিকিরি জুগুতিলি।
0: দাদা হো,
1: হ্যাঁ বাবু,
0: গোড় হাত কুটকুটি লাগুথুলা
1: কাঁকিরি হো?
0: কাল বর্ষাতি ভিজি ভিজি খেলিছে।
1: হ্যাঁ বাবু, নাই নাই, বোড়া চাষি ভাই মানে বি কহুজন বিভিন্ন গাঁ থি জেনে যেনটা জোরটা বন্ধর মাছ মানে পাইন পেখে গলাগে চড়ি যাউছন উপর কে, বাউশ বাড়ি ধরি পিটি পিটি করে মাছ ধরুছন।
0: দাদা কেতে খাব ঝুরি?
1: হয়ে ঝুরি বনে মিল্লা বলছন, আমি বি দুই পট পাইছু বাবু, খাইতিলু কাল
0: সতে।
1: হয়ে
0: হে কথা কাই কহব?
1: নাই নাই,
0: হ্যাঁ
1: ঝুরি দুই পট দি কাড়া আছে হো বাবু।
0: দাদা
1: চাষির লোক কেতবেলে ঝুরি দুই পট, কেতবেলে আর কাণা টিকে মিলবা। আমার জীবন এন্তা ঠিয়া যে যাবান।
0: দাদা
1: আর গোটে কথা কিন্তু বাবু, এসুর যেন রকমে বর্ষাটে কলা এটা চাষির মন পুরি গলা হো।
0: দাদা খরা মাসে কাঁ বলছিল তুমি?
1: হয়ে নিথিরি যাচ্ছে ঝাল বলছিল আর কাঁ বলমা,
0: ছটপটে ছটপটে মরমান বলছিল।
1: হয়ে যা হো, ইন্দ্র রোজার বর্ষা টিকে কলা।
0: হয়ে দাদা
1: একদম চাষির মন পরছা।
0: হয়ে
1: ডুলি মানুষ যদি দেখি দেব, ধরিয়ানু দেখব বলে সবু ডুলি পুরতুন।
0: আমার গাঁ তো বঙ্গোপসাগর মে তান্তি সুতুরা।
1: হ্যাঁ বাহ, সবু ডুলি উপরে পান যাওয়া বলো
0: ওনি কহ ন কেনটা তুমি
1: সুন্দর লাগুথবা। বাকি কথা হচ্ছে বাবু, মাইট বি ঔষধ ফাটিকিরি তিরি হেকি রাঁ করেছিলান।
0: হয়
1: বর্ষা পানি টিকে পাইলা।
0: হয়
1: ইহাদে ঝকাঝক চালবা চাষ।
0: চাষি মানে ফিরে ঔষধ কথা নি কহিল যে?
1: হ্যাঁ চাষি তো ঔষধ হেবে বাবু, বর্ষা পানি টিকে পড়লে আর চাষি ঔষধ নে হবা
0: কেন? মানে পড়া পকাই
1: নগল ধরিকিরি বাহারি পড়লে ন সবে আর যদি ঢিপে পলহা পকাইছন বলে বঢ়িয়া হয়েছে। খুবটে জাগানে চাষী ভাই মানকর পলহা টিকে উলি বি যাইছে, কিন্তু ইহাদে যেন মানে হেদে পলহা পকাবে সেমানে গোটে কথা চিন্তা করবার কথা, হেদে জমি ভিতরে যেহেতু পাইন টিকে অছে সে পায়ের র সদ ব্যবহার করিকিরি ভল করি দুই তিন কাস হেদে জুতি দেবার কথা। যদি কেনসি রকমর শাগ ডাল পতর পুতরা ডুলি ভিতরে অছে সবু মাইটতি মিশিকিরি খত হয়ে যাবা।
0: ঠিক কহুছ দাদা।
1: কথা হচ্ছে বাবু, যেন রকমে রাসায়নিক সার অভাব হেলান আর রাসায়নিক সার ব্যবহার যখন নাই কর বলছেন সরকার, আমি জৈবিক খত আড়কে ধ্যান দেবার কথা।
0: কেন উপায় কি গোবর খত?
1: হ্যাঁ এটা বি সত কথা।
0: হ্যাঁ
1: যে খালি খরসি খতি জৈবিক খত হবা বলিকির কে কহেলা তুমি?
0: কাঁথি সে হবা
1: দেখো, আমার যেন গছ পতর রখিছু আমি, তার শুখা পতর আমার ঘরের তুন শাগ মানে কি বাকি যেন পনিপরিবার চাষ যেন মানে চাষী ভাই মানে করুছেন সে যেন গছ মানে, সে সবুকে যদি আমি মাইট ভিতরে তুপি দমা মাইট ঢাপি দমা সে জায়গার যেন খতটা হবা, সে খতটা বি আমার খরসি খত বাকি জৈবিক খত হিসাবে বঢ়িয়া কাম করবা।
0: বঢ়িয়া কথা এটা,
1: কিন্তু কথা হচ্ছে মাইটর আবশ্যকতাকে আমাকে ধ্যান দেবার দরকার, মাইটর পরীক্ষা করবার দরকার, মাইট পরীক্ষা কলা উতরু মাইটর আবশ্যকতাকে দেখিকিরি মাইটরে জৈব খত কেন্দ্রি পরিচালনা করমা, এটা আমার নিহাতি গোটে জানবার দরকার।
0: এই কথা কেন্দা জানমা সব?
1: হ্যাঁ তো বলছো আউ, কেন্দা জানমা বলে জানবার লাগি হলে পচারাবাকে পড়ছি।
0: হয়
1: আমি গোটে কাম করু শুনু বসিকিরি, আমার যেন বলাঙ্গীর থানে থিলে সহকারী কৃষি অধিকারী সুনন্দা সাহু ম্যাডাম।
0: হ্যাঁ ইনকে আইছন আগতু
1: ম্যাডাম ঘায় গোটে এটা কথাবার্তা হেলা বেলে কথাটি কই দিলি।
0: হ্যাঁ হ্যাঁ
1: সে কথাটা আজ শুনু
0: শুনমা।
1: হ্যাঁ বাবু।
0: হ্যাঁ
2: জোহার আজ্ঞা।
3: জোহার আজ্ঞা।
2: দেখুন ধীরে ধীরে আমার চাষ কামটি যন্ত্রপাতির যেহেতু ব্যবহার বড়লান, লোক আর গায়ে বলদ রখবারটা কমে দিলে ন, প্রকৃতিরে জৈবিক খত লাগি যেন জিনিসটা দরকার খরসি গোবর সেটা বহুত কম মিলুছে, তো তার বাদ বি কানা আমার চাষি ভাই জৈবিক খতর প্রয়োগ করি পারবে কি বিনা গোবরে?
3: হ্যাঁ বিনা গোবরে বি করি পারবে, যেটা কি আমি কহুছু জিয়া খত বলি কি কহুছু সেটা বি করি পারবে, কিন্তু মু এইটু গোটে সহজ উপায় কইবি, আমার যেন গছ মানে আমি যেনটা লগাইতিবা জমি মানকরে কি আমার সে গছ মানুকু বি আমি যদি পুতি দেই পারমা আউথরে মাটিরে তো

0: ঠিক সময়ের বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জাঁছি বিহন ঠিক সময় বুণা যাই সারি
1: মু ফসল বিষয়ে নুহে এনপিএস সঞ্চয় বিষয়ে কুছি
2: আজ্ঞা।